শ্রোতা বন্ধু, এ হচ্ছে এফএম 102.9 আকাশবাণী বারিপদা। আপনার শুনছেন ভক্তিগীতর কার্যক্রম বন্দনা। প্রীতিনন্দ রাউতরায় বন্দনার পরবর্তী শিল্পী, কণ্ঠরে বিনোদিনী দেবীঙ্কর রচনা।

0: ও রোগ নিরাকরণকু ত্বরান্বিত করা উদ্দেশ্যে জেলাস্তরীয় জোশ দলর শুভারম্ভ হয়ে যাই। কার্যক্রমের মালকানগিরি জেলা মুখ্য চিকিৎসা অধিকারী ডাক্তার মানস রঞ্জন পণ্ডা সভাপতিত্বের আয়োজিত সভায় জেলার যক্ষ্মা রোগর সম্পূর্ণ মূলোৎপাটন করা লাগি গুরুত্ব দিয়া যাইথিবা মত প্রকাশ পাই। কানাডার লেখিকা এনি কার্সনকু 2026 বর্ষ পাই সাহিত্য ক্ষেত্রে নোবেল পুরস্কার লাগি মনোনীত করা যাইছি। কার্সন শাস্ত্রীয় সাহিত্য পরম্পরা সহ আধুনিক সৃজনশীল সংলাপ মাধ্যমে সমসাময়িক সাহিত্য রচনা করে নিজের অনন্য পরিচয় সৃষ্টি করে পারিছন্তি। সুইডেনর স্টকহোম ঠারে সুইডিশ একাডেমি পক্ষরু এই ঘোষণা করা যাইছি। চক্ষু রোগ ও দৃষ্টিশক্তি জনিত সমস্যার প্রতিরোধ তথা প্রতিকার পাই জনসাধারণ মধ্যে সচেতনতা সৃষ্টি উদ্দেশ্যে প্রতিবর্ষ অক্টোবর মাস দ্বিতীয় গুরুবার বিশ্ব দৃষ্টি দিবস পালন করা যাই। আখি আমার অমূল্য সম্পদ, এর যত্ন নেওয়া আমার কর্তব্য। বর্তমান ডিজিটাল দুনিয়ায় অধিক স্ক্রিন ব্যবহার ও চক্ষু স্বাস্থ্য প্রতি অবহেলা দৃষ্টি সমস্যার প্রমুখ কারণ পালটিছে। আখির যত্ন ও নিয়মিত চক্ষু পরীক্ষার গুরুত্বকে আজির দিন মনে পকাই দেইথায়। নিজ আখির যত্ন নেওয়া সহ অন্য মানুষ এ সম্পর্কে সচেতন করা আম সমস্ত দায়িত্ব হওয়া উচিত।
1: আরে বাবা রাজু, মতো লাগুছি মো আখির পাওয়ার বোধে আহরি কমি গেল।
2: এ চশমাটা নেলু,
1: টিকে বেশি পাওয়ার কাচ লগাইকি নিয়ে আসি।
3: বউ, মু ভাবুছি তোর বোধে মতিয়া বিন্দু হচ্ছ।
4: হ মাউসী, তোমার মতিয়া বিন্দু হল। মতিয়া বিন্দু হলে আখি কু যন্ত্রণা হুয়ে, দৃষ্টি শক্তি ধীরে ধীরে কমি যায়, আখির ডোলা ধুয়াড়িয়া হয়ে যায়। হ্যাঁ, মতিয়া বিন্দু অধিক পাখল হওয়া যায় অপেক্ষা করতু। তুরন্ত নেত্র বিশেষজ্ঞ সহ সম্পর্ক করতু। সরকারি ডাক্তারখানা এবং স্বীকৃতিপ্রাপ্ত বেসরকারি সংস্থাগুলি সরকারের তরফ মাগণারে মতিয়া বিন্দু অপরেশন করা যাচ্ছে। এই অপরেশন দ্বারা আখিরে কৃত্রিম লেন্স লগা যাচ্ছে এবং দৃষ্টিশক্তি মধ্যে ফেরাই অনেকছে।
0: দিল্লি, আন্ডামান ও নিকোবর দ্বীপপুঞ্জ পুলিশ সেবার পাঁচ জন অধিকারী, প্রশিক্ষার্থী, রাজ্য পুলিশ মহানির্দেশক বিনোতোষ মিশ্র এবং অন্য বরিষ্ঠ পুলিশ অধিকারী সহ সাক্ষাৎ আলোচনা করেছেন। মহানির্দেশক শ্রী মিশ্র প্রশিক্ষার্থী অধিকারী জনসেবা ক্ষেত্রে সংবেদনশীলতা ও মানবিক দৃষ্টিকোণকু প্রাথমিকতা দেওয়া পরামর্শ দিয়ে নেতৃত্ব নেওয়া, নূতনতা আনিবা এবং নূয়া সৃষ্টি করা ছাত্রছাত্রী মানঙ্কর মুখ্য লক্ষ্য হওয়া উচিত বলে কেন্দ্র শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চশিক্ষা বিভাগ নির্দেশক সুব্রত কুমার প্রধান কহিছন্তি। আজি কোরাপুট স্থিত ওড়িশা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীঙ্ক সহ এক ভাব বিনিময় কার্যক্রমে যোগদেই শ্রী প্রধান কোরাপুট অঞ্চলের চাষীমানে সম্মুখীন হয়েথিবা সমস্যাগুড়িকু চিহ্নট করে বৈষয়িক জ্ঞানকৌশল মাধ্যমে সেগুড়িকর সমাধান করা লাগি আহ্বান দিয়েছন্তি। কার্যক্রমে বিশ্ববিদ্যালয়ের কুলপতি প্রফেসর অজিত কুমার শাসনী এবং বিভাগীয় মুখ্যমানে যোগ দিয়েছিলেন। বৌদ্ধ জেলার নির্ভুল এবং স্বচ্ছ ভোটর তালিকা প্রস্তুতি নিয়ে জেলাস্তরীয় প্রশিক্ষণ বৈঠক অনুষ্ঠিত হয়ে যাই। এতে ঘরক ঘর বুলি সর্ভে করা উপরে গুরুত্ব প্রদান সহ নির্দিষ্ট ফর্মর সঠিক ব্যবহার এবং তথ্য সংরক্ষণ উপরে আলোচনা করা যাই। আসন্তা 26 তারিখর নভেম্বর 7 তারিখ মধ্যে ঘরক ঘর সর্ভে কার্যক্রম অনুষ্ঠিত হব বলে জনাপড়ি। পাণিপাগ, রাজ্যের কতক অঞ্চল দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রত্যাবর্তন প্রক্রিয়া আরম্ভ হয়েছে। আসন্তা 3-4 দিন মধ্যে মৌসুমী সমগ্র রাজ্যর প্রত্যাবর্তন করিব বলে পাণিপাগ বিভাগ পক্ষর কুহাযাইছে। সুন্দরগড়, ঝারসুগুড়া, বরগড়, বলাঙ্গীর এবং নুয়াপড়া জেলার কতক স্থানর মৌসুমী ফেরিবা প্রক্রিয়া আরম্ভ হয়েছে। অন্যপক্ষে আসন্তা 24 ঘণ্টা মধ্যে 23টি জেলায় বজ্রপাত সহ স্বল্পর মধ্যম ধরনের বর্ষা হওয়া নিয়ে পাণিপাগ কেন্দ্র পক্ষর সতর্ক সূচনা জারি করা যাইছে। মুখ্য সংবাদ পুনিথরে। জিএসটি টিকস অধিকারীঙ্কঠারু গিরফ ক্ষমতাকু প্রত্যাহার পাই জিএসটি পরিষদ বৈঠকের নিষ্পত্তি। সুপোষিত ওড়িশা এবং প্রাথমিক স্তরর শিক্ষার মান বৃদ্ধি পাই প্রয়াস বৈঠকের মুখ্যমন্ত্রীঙ্ক গুরুত্বারোপ। যক্ষ্মামুক্ত ভারত গঠন পাই জোস টিমর শুভারম্ভ এবং কানাডার লেখিকা এনি কার্সনকু চলিত বর্ষ পাই সাহিত্যরে মিলিব নোবেল পুরস্কার। আঞ্চলিক সংবাদ আজি পাই এতিকিরে শেষ হেলা।
5: আকাশবাণী কটক।
6: আজির প্রসঙ্গে শুণন্তু শৌর্য ও পরাক্রমর প্রতীক ভারতীয় বায়ুসেনা আলেখ্য। আঞ্চলিক সংবাদ বিভাগ উপস্থাপনায় মু আদিত্য নারায়ণ দাস। ভারতীয় বায়ুসেনা হচ্ছে ভারতীয় সেনাবাহিনীর এক শাখা।

0: 500 ग्राम लेखा ओजन करके आम भर्ती कर सारा से आम गोटे कटन रिपीटे क्यापटे से लगाऊ तापर अटोक्लेविंग हुए अटोक्लेविंग मानने से रियलाइजेशन आम जीवाणुमुक्त करू से मंजि पलिथिन गहम बा तुला जहाँ थाए टोटाल आम से जीवाणुमुक्त कर सारापर मानने स्टार्टिंग हुए ধরা আমি 25 পাউন্ড বা 30 পাউন্ড প্রেসরে রাখু সেটা মেসিন ক্যাপাসিটি অনুসারে রুহে 3 ঘন্টা আমার রুহে 30 পাউন্ড প্রেসর আসা যদি পিপিরে হচ্ছে তো আপনি 3 ঘন্টার 30 পাউন্ড আসলে আপনি 3 ঘন্টা আমি রাখু সেই 30 পাউন্ড প্রেসরে এমনি 6 ঘন্টা গোটে শিফটে হুয়ে সেটা হয়ে সারা পরে মেসিন রুমু সেটা যায় স্টিম রিলিজ হওয়ার পরে আমার ইনকুবেশন চেম্বরক ইনকুবেশন চেম্বরে সেটা থা হয়ে সারা পরে আমার যায় সেটা ইনকুলেসন চেম্বর কু বা আমার লামিনার এয়ার ফ্লো যে রুম্রে থাকে সেই রুম কু যায় তো সেই রুম কু যা পূর্ব সেই রুম কু আমি ভালোভাবে পরিষ্কার করি ডেটলরে সে রুম পোছা হব বা ফর্মালিনে সে রুম কু পোছা হব পোছাইকি তাকে আমি ঘন্টে পূর্ব রেডি করে থাকু তাপরে সেটা থা হয়ে সারা পরে ইয়ে যাই সেই রুম্রে রখা যায় রখা গলা পরে আমার গোটে অল্ট্রাভায়োলেট রশ্মি সেই ইউভি লাইট সেই রুম কু পকা যায় সেটা 20 মিনিট ভাল পকা যায় সেই স্পন উপরে তাপরে আমার তা পূর্ব যেত দেবাকে আমি টিস্যুটা ট্রান্সফর করা যাও তো আমি সাংরে মদর স্পন কলচর স্পিরিট ল্যাম্প গ্লোভস হাতে দেউ প্লস তা সহ আমার নাইফ ম্যাচেস এসব জিনিস আমি নিয়ে যাও ট্রে এবং তাকে সেটি ঘন্টে দেড় ঘন্টা যা টাইম লাগে সেটাকে আমি মাইসেলেম ট্রান্সফর করে সারা পরে প্যাকেট কু আমার যেত সময় লাগে ঘন্টে দেড় ঘন্টা 2 ঘন্টা লাগে তারপরে আমি 2 জন পশু বা 4 জন পশু পশি সারা পরে আমি তাকে সেটা দিয়া সারা পরে সেটি পুঁ তাকে পদাকে বাহার করি আমি তাকে র্যাক্রে রাখু সেটা আম পাখে 6 রু 8 দিন রহিলা পরে রাইটলি মাইসেলিয়াম গ্রোথ হয়ে সারা পরে আমি তাকে মার্কেটিং কে সাপ্লাই করু
1: তবে মুদুলি বাবু আপনার যে কহিলে যে এত সব প্রসেস দিয়ে আপনার ছতুর মঞ্জিটি উৎপাদন করছেন ইয়াপাই আপনার স্বতন্ত্র তালিম কেবে কোটি নিয়েছিলে
0: আজ্ঞা এটি আমার OUAT রে আমার ভুবনেশ্বর শ্রীপুর আমার অছি সেটি আমার গোটি অছি তা ভিতরে ট্রপিক্যাল মশরুম রিসার্চ সেন্টার অছি সেটি মু ছতু মঞ্জি পাই নেইথিলি 8 রু 12 দিন বলে
1: ছতু মঞ্জি উৎপাদন করে বিভিন্ন ছতু চাষী মানুষ সপ্লাই করছেন নিজে ছতু চাষ আরম্ভ করছেন কি না
0: নিজে ছতু চাষ আগ আরম্ভ করলি সেটা বাপা করুলে আমি ভাই মানে মিশিকি তাকে টিকে বড়াইছিল যেহেতু সেটা ভাই মানে সেথিরে এনগেজ হলে মু সেটা মঞ্জিটাকে এক্সট্রা হিসাবে তাকে নিয়ে পুনি 2013 আরম্ভ কল
1: আপনার অঞ্চলরে যে যুবক যুবতী মানে অছন্তি কোনসি জায়গায় সেমানে রোজগারক্ষম হই পারি না তাকে পাই মধ্যে আপন সবুলে চেষ্টিত অছন্তি সেমানে কিন্তু কোনসি ছোট বড় উদ্যোগ করি নিজকে আত্মনির্ভর করি পারন্তু তো সেইভাবে আপনার কোন অভিজ্ঞতা রয়েছে কাহা সাংরে মিশি আপনার কাহু দর্শন
0: যেহেতু মঞ্জি পাই মোর নিজ জেলা তথা আখপাখ জেলার রাজ্য বাহার কিছু চাষী আসতে নেওয়া সে যেত পচারতে যে কখন কখন গভর্নমেন্টর ফ্যাসিলিটি অ কোর্ট কমিটি আপনার পাইলে তো তাকে সেই হিসাবে উদ্যান কৃষির যে সাহায্য গুড়ি তাকে বতাই দিয়ে বা আমার মুখ্যমন্ত্রী কৃষি উদ্যোগ যোজনা MKUI যোজনা যা আছে খালি ছতু চাষ নুহে কি ছতু মঞ্জি নুহে তো সে আমার MKUI রে 118 রু অধিক প্রোজেক্ট অছি সে বিষয়ে তাকে জনায় যে যে জেলার হয়েছিল সেই জেলার উদ্যান কৃষি যে ডিস্ট্রিক্ট DDS অনেক 30টা জেলার প্রায় 30 জন থাকবে বা কোটি যোড়ে জেলার জনে জনে রুচান তো সেমান সহ সেমান যোগাযোগ করিকি করন্তি বা নিজ ব্লক র
1: ব্লক এগ্রিকালচার
0: অফিসার এইচও মানক সহ যোগাযোগ করি করন্তি যদি এগ্রিকালচার প্রজেক্ট হইতো তাহলে জেলা মুখ্য কৃষি অধিকারী সহ যোগাযোগ করন্তি যদি ভেটেনারি র হইতো সিডিভিঙ্ক সহ যোগাযোগ করি করন্তি বা ফিশারি র হইতলে ডিওপঙ্ক সহ যোগাযোগ করিবি সে করতে বা আমার কিছু প্রত্যেক জেলার মধ্যে আপিকল অছন্তি।

শ্রোতা বন্ধু, অনুরোধের প্রথম কথাচিত্র মান দ্বৈত কণ্ঠরে গাইছন্তি উদিত নারায়ণ এবং আলকা ইয়াগ্নিক। অনুরোধ শুনেছন্তি আপনমানে হেলে শরৎ গাঁরু কানহু সন্ধ্যা ভাগ্যশ্রী সৌরী জুলু দেবু সুবাস পাপি এবং তাঁকর পরিবারবর্গ। শুনন্তু কথাচিত্র মান।

শ্রোতাবন্ধু, পরবর্তী অনুরোধের কথাচিত্র নেই পড়শন গাইছন্তি মহালক্ষ্মী আয়ার। এই কথাচিত্রর গীত শুনিবা পাই অনুরোধ জনাইছন্তি আপন মানে হেলে কাশীপুর গাঁরু ববিতা, সীমা, পরি, কাকলি, কৃষ্ণা, পূজা, আরতি, জ্যোতি, রাহুল, প্রজ্ঞা, মৃত্যুঞ্জয় এবং তাঁর পরিবারবর্গ। কথাচিত্র নেই পড়শন।

0: শুভ সন্ধ্যা শ্রোতা বন্ধু।
1: নমস্কার শ্রোতা বন্ধু,
0: অনেক অনেক শুভেচ্ছা সহ আরম্ভ করুছু আপনার চিঠিপত্রর উত্তরকু নেই কার্যক্রম সমীপেছু। উপস্থাপনারে মু বীণা পাণি সিং এবং মো সহিত অছন্তি নিবেদিতা বারিক।
1: তেবে শ্রোতা বন্ধু, মোর মধ্যে আপনমানকু বহুত বহুত শুভেচ্ছা এবং অভিনন্দন,
0: আউ বহুত বহুত স্বাগত মধ্যে আমার এই সমীপেশুর আসরকু। নিবেদিতা, তমুক দেখিলে মনে হচ্ছে সতে যেমিতি অন্ধার ঘেরা বলয় ভিতরে তুমি কোন সব খুঁজি বুলুছ। আরম্ভর শেষ পুনি শেষর আরম্ভ এমিতিকা ভাবনার বিভোরপণরে কোন সব খুঁজি চালিছ হুম?
2: হ্যাঁ অপা, ভাবুছি ভাবুছি অপা, মু তো নিঃশব্দরে কেবে মৌড়ি যায়নি কি কোলাহলরে কেবে তরলি যায়নি।
0: হ্যাঁ নিবেদিতা, মু বি জানিছে বিপর্যয়ের তুমি কেবে হারি যাওনি কি তমাম দুঃখরে কেবে সংকুচিত হয়ে যাওনি। তথাপি
2: তথাপি অপা, আজি কাই মন হুয়ে আনমনা মু বুঝি পারুনি।
0: হ্যাঁ নিবেদিতা, এই আউটু পাউটু মন নেই আমাকে বঞ্চিবাকু হেব না হুম? খটা মিঠা খণ্ড খণ্ড ইশারা আউ ঝুম্পা ঝুম্পা প্রাপ্তির আশাকু নেই রচিবাকু হেব আম জীবন সঙ্গীত।
2: হ্যাঁ অপা, সময় তো এইয়া হি কউছি।
0: সময় আউরি বি কোন কহিলানি জানিছ নিবেদিতা?
2: হ্যাঁ, চিঠি পড়িবাকু।
0: তেবে প্রথম চিঠি কোন কউছি শুনাও শুনাও।
2: প্রথমে চিঠিটি দেইছন্তি শঙ্খাভঙ্গারু গিরিশ ত্রিলোচন পদ্মলোচন রবি সীমা সিপ্রা মোনালিসা স্বাগতিকা এবং সিমরন। সেমানে সবু লেখিছন্তি সমীপেশু কার্যক্রমর বীণা অপা এবং নিবেদিতা অপাঙ্কু আমার সান্ধ্যকালীন নমস্কার।
0: আমার মধ্যে সান্ধ্যকালীন প্রতি নমস্কার শ্রোতা বন্ধু।
2: পুনি সেমানে সবু লেখিছন্তি অপা, আমি সমস্তে রেডিও প্রিয়, প্রত্যেক দিন আমি রেডিও শুনু, সবু কার্যক্রম আমাকে বহুত ভালো লাগে। গত সপ্তাহর যুববাণী কার্যক্রমরে শুনিলু গীতিকথা প্রেম এক জহ্নরাতি, বহুত সুন্দর লাগিলা। সবু কণ্ঠশিল্পীঙ্কু আম তরফরু ধন্যবাদ নিশ্চয় জনাই দেবে। পুনি শুনিলু নিজকু সুস্থ রখিবা পাই হস অপরিহার্য, বাস্তবরে বহুত ভালো কথা অপা। ভালো সূচনাটিয়ে রেডিও মাধ্যমে শ্রোতা বন্ধুমানঙ্কু অবগত করাইলে। আমার অনুরোধ, স্বাস্থ্য সচেতনাত্মক কার্যক্রম এইপরি বহুল ভাবরে প্রচার প্রসার কলে আমি বহুত খুশি হবু তথা উপকৃত মধ্যে হেবু। রহুছু অপা, নমস্কার।
0: বাহ, বহুত সুন্দর চিঠিটিয়ে দেইছন্তি শ্রোতা বন্ধু। আপনক চিঠি আম পাই বহু প্রেরণা যোগায় নয়া কিছি কার্যক্রম প্রস্তুত করিবাকু। আপন মানে সমস্তে আম মানক পাই প্রেরণা দাতা, আপনকর স্নেহ সদিচ্ছাই আম লেখনী চালনার শক্তি। তেণু চিঠি খণ্ডিয়ে সময় কাটি দেইথিবারু আম তরফরু আপন মানক বহুত বহুত ধন্যবাদ শ্রোতা বন্ধু। গত সপ্তাহর কার্যক্রম শুনিছন্তি বলি আমি কহু নাও, কহুছি আপন চিঠি গীতি কথা প্রেম এক জহ্নরাতি এখন শুনিছন্তি আও আপনক হৃদয়কু মধ্যে ছুঁই পারিছে এই কার্যক্রমটি। বহুত সুন্দর কথা শ্রোতা বন্ধু। পুনি শুনিছন্তি পরিক্রমা কার্যক্রমরে নিজকু সুস্থ রাখিবা পাই হস একান্ত অপরিহার্য, বাস্তব সত্য শ্রোতা বন্ধু। শরীর পাই হস হেউছে এক মহৌষধি, তেণু মনরে যেতে দুশ্চিন্তা আসিব শরীর পাই সেতে হানিকারক হব। তেণু সবু শ্রোতা বন্ধু কেবে বি মন দুঃখ করিবেনি, জীবন হচ্ছে সংগ্রাম, সেই সংগ্রাম ভিতরে যেতে সব দুঃখ কষ্ট আসিব তাকে হসি হসি সহিবা হি বড় কথা। দুঃখ ভিতরে সুখকু খোঁজি জীবন জিইবা হি প্রকৃত জীবন শ্রোতা বন্ধু। হও ঠিক আছে শ্রোতা বন্ধু, আপনকর অনুরোধ কু আমি মনে রাখিলু। স্বাস্থ্য সচেতনতাকু নেই কার্যক্রম নিশ্চয় প্রচার প্রসার করিবু এহা নিঃসন্দেহ। তেবে আপন মানে মধ্যে রেডিও নীতি শুনন্তু, নিহাতি আপনকর পছন্দযোগ্য কার্যক্রম শুনি পারিবে হেলা। পরবর্তী চিঠি নেবে দিতা।
2: এথর চিঠিটি দেইছন্তি পড়া আস্তিয়ারু জিতু বিনোদ গুড়ু বাবুলা সন্দীপ রাজু এবং মুনা। সেমানে সবু লেখিছন্তি সমীপেশু কার্যক্রমর বীণা অপা এবং নিবেদিতা অপাঙ্কু আমার শুভ সন্ধ্যা সহ নমস্কার।
0: আমার মধ্যে শুভ সন্ধ্যা সহ প্রতি নমস্কার শ্রোতা বন্ধু।
2: পুনি সেমানে সবু লেখিছন্তি অপা প্রথমে আমাকু ক্ষমা করিবে, বহুত দিন হলা আমি চিঠি দেই পারি নাহু, কিন্তু রেডিও দিনে ন শুনিলে জম্মা ভালো লাগেনি, লাগে যেমিতি বহুত বর্ষ হলা ন শুনিলা পরি। আমি সবু শুনিবাকু ভালো পাউ গীতিকথা নাটক আউ ব্যঙ্গাত্মক আলোচনা। গত সপ্তাহর আলোচনা বহুত সুন্দর লাগিলা, শঙ্কর ভাইঙ্কু বহুত বহুত ধন্যবাদ। আউ অনুরোধ মধ্যে রহিলা অপা, সুন্দর সুন্দর আলোচনা সবু